0: पांच बजने को है, पेश है बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরাম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে।

অনুষ্ঠানে আজ রয়েছে শ্রোতা বন্ধুদের প্রিয় আধুনিক গানের আসর সঞ্চারী। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর এ পি জে আব্দুল কালামের এই উক্তিটি, কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি কথা বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। ডক্টর এ পি জে আব্দুল কালামের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন বলবো বিশ্ব স্তন্যপান সপ্তাহ নিয়ে কিছু কথা। বিশ্ব স্তন্যপান সপ্তাহ প্রতি বছর 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত সারা বিশ্বে পালিত হয়। এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ নবজাতকের জন্মের 1 ঘন্টার মধ্যে স্তন্যপান শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য। এতে শিশুর প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি, ভিটামিন, খনিজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান থাকে। নিয়মিত স্তন্যপান শিশুকে বিভিন্ন সংক্রামণ, অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে স্তন্যপান মায়ের স্বাস্থ্যের জন্য ও উপকারী। এটি মায়ের দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং কিছু রোগের ঝুঁকি কমাতে সহায়ক। বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। মা ও পরিবারের সদস্যদের স্তন্যপানের গুরুত্ব সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা হয়। একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। তাই সবাইকে স্তন্যপানকে উৎসাহিত করতে এবং মায়েদের প্রয়োজনীয় সহায়তা ও সম্মান প্রদর্শন করতে হবে। এবারে বলবো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী সম্পর্কে কিছু কথা। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী তার অসামান্য দেশসেবা, নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। তিনি 1890 সালের 6ই জুন অসমের নাগাঁও জেলায় জন্মগ্রহণ করেন এবং স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি অসমের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজ্যের উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোপীনাথ বরদলৈ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তার বিচক্ষণ নেতৃত্বের ফলে অসমের স্বার্থ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হয়। সাধারণ মানুষের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠার জন্য তিনি লোকপ্রিয় উপাধিতে ভূষিত হন। 1950 সালের 5ই আগস্ট তার মৃত্যু হলেও তার আদর্শ আজও মানুষের হৃদয়ে অম্লান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সামাজিক সংগঠন আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণানুষ্ঠানের আয়োজন করে। 1999 সালে তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের

জীবন আমাদের দেশপ্রেম, সততা, জনসেবা এবং মানব কল্যাণের আদর্শে অনুপ্রাণিত করে। তার অবদান ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো। তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটার নির্মাতারা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি জলিবয় আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাঙ্গ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সন্ধে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:30 শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 1টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।

শ্রোতা বন্ধুরা, সঞ্চারীর আসরে আজ শুনবেন বৃষ্টি নিয়ে কিছু কথা ও সঙ্গে থাকবে বৃষ্টির গান। প্রকৃতির বুকে বর্ষার আবির্ভাব ঘটেছে, মানুষের মন উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, উল্লাসিত হৃদয় যেন কার আবির্ভাবের অপেক্ষায় বিকল হয়েছে। সুদূর আকাশের নিচে ময়ূর যেমন পাখা মেলে নাচে, মানুষের শতবর্ণের রঙিন ভাব রাশিও তেমনি পাখা মেলে প্রকাশের ব্যাকুলতায় অধীর।

মেঘ গুরু গুরু নিঘর্ষ আকাশে প্রতিধ্বনিত, জল ভরা মেঘ দ্রুত গতিতে বর্ষণ করে চলেছে। ধারা বর্ষণে পৃথিবীর মাটি সিক্ত ও প্লাবিত হয়ে ধেয়ে চলেছে সাগরের পানে।

0: মাঠে কচি ধান বাতাসে আন্দোলিত, কাতর কপোত কুলায় কম্পমান, ব্যাঙের একটানা ডাকে প্রকৃতি মুখরিত, ও রিমঝিম সুরে ঝরে পড়া বৃষ্টিতে হীরক দূতির চমক মানুষের হৃদয়কে করে উদ্বেলিত, মনে এনে দেয় শান্তি ও আনন্দ।
1: টাপুর টুপুর বৃষ্টি।

এই মনোহারিণী বর্ষা রমণী আপন মনে গিয়ে চলেছে, বর্ষা মঙ্গল চোখ তার বিরহ সজল। বিরহতুরা লীলাময়ী এই রমণী মূর্তি বর্ষার এক অনুপম সৌন্দর্যের দ্যোতক।

প্রকৃতির অমূল্য দান বৃষ্টি, এটি পৃথিবীর প্রাণ। বৃষ্টি ছাড়া প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেলত এবং জীবনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। বৃষ্টির শব্দ মানুষের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়, আর গরমের দিনে বৃষ্টি পরিবেশকে শীতল ও আরামদায়ক করে তোলে।

বর্ষার সমাগমে প্রকৃতি নূতন করে সাজে, বর্ষা সুন্দরী রমণীর বেশে নীল বসনে দেহ আবৃত করে, বিরহিণী নায়িকার মতো নদীর কূলে বৃক্ষের নিচে মূর্তমান। মেঘের নীলাঞ্জন কবির চোখে মায়ার কাজল এঁকে দিয়েছে, কবিচিত্ত প্রসারিত হয়েছে নবত্রিণী, ঘন বন ছায়ে সবকিছুকে স্পর্শ করেছে, স্পর্শ করেছে কবিচিত্তের বর্ষা সমাগম, রোমাঞ্চিত হয়ে উঠেছে নিপকুঞ্জ, সেই রোমাঞ্চ কবি প্রাণেও সঞ্চারিত হয়েছে।

এই গানখানির সঙ্গে শেষ হলো আধুনিক গানের আসর সঞ্চারি। এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরাম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।